প্রতি বিষাক্ত চিন্তায় সবাই কারো সঙ্গে সবাই আমি সারা সম্বন্ধে সবাই রাজ সংকটে পুরা

স্থাপন করেন তো তাকে তারই জেলা নির্মাণ করে প্রথম হাইকোর্টে কপিল দাসপুর জেলাপুর औद्योगिक कार्यक्रम में उद्योग।

সাজা করানো আমাদের ইচ্ছা সবার ইউএন কাঠামো হিজু ইসরায়েল তারপর জানে করে একটু ফ্লাইট হয়ে করো এক জেড দশ এগারোটা বিমান না কু পাইলটে উড়ানটা কমার ক্যাপ্টেন স্মিথ প্রসাদ জনসাধারণ প্রহার করে কু আতঙ্কবাদী হওয়ার প্রয়াস করে তোমাদের সংযুক্ত হলাম ইমিরেটস তার মহানিয়ায়ীপত্র হমদ সৈয়দ অল সামসিলি জানকারী দিয়েছেন ঘটনা বারে প্রতি যে জানকারী ভয়কা এক শ্রুতি ব্রিটিশরা কথা অনুসার কু পাইলট ওমানি নাগরিক হুন রাহুলি উক্ত প্রয়াস করেকা হুন অনুসন্ধান বা সংলগ্ন অর্থ এক শ্রুতি পানি সহকালক উক্ত কামকু খুশি রেখা ছেন ইলে তালিকাহরুলে মুখু পহিচান সার্বজনিক হইসকেকা ছেনন ইংলিশ তালিকাহরুলে এয়ারলাইন্সলে কু পাইলট কল্যাণ সার্বজনিক নগরে পানি ইসরায়েলি অধিকারীহরুলে উনি উমানি নাগরিক রয়েকু কষ্ট পাইকা ছেন উনালে এস ঘটনা বারেমা হালসম্ম কুনে পানি কি পানি রেখা ছেন দুর্ঘটনা জস্তা তৎকালীন অবস্থামা প্রয়োগকা লাগি কর্তৃপক্ষ সামনে বন্দর রাখিয়া ঘোষা সম্মিলন ব্যক্তিগত উদ্দেশ্য সহিত উড়ান বারেমা অনুসন্ধান জারি করে আবশ্যক প্রক্রিয়া পুরা ঘটে নিষ্কর্ষণা পূর্ণ সকিনে বতাইয়া ঘোষলা ফ্লাইট উভয়কু বিমান ভয়কু সমাধি দুর্ঘটনা প্রয়াস অসফল করানো ভারতের পাইলট ক্যাপ্টেন স্মিথ মশালে স্বয়ং রেখা দিয়ে উনি কয়েকটি আবুধাবি স্থিত এক হাসপাতাল উপচার কার্যক্রমে রেখা ছেন মশালে আবু নাথিক আগমনকু অনুভব ভারত কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সমেত শুনে রেখা ছেন এসবি ব্রাজিলমা আজ উনি রাষ্ট্রপতি নির্বাচন ধরনে সুর কর মতদানে মতদান করে রেখা ছেন ব্রাজিল বিশ্লেষণীয় সময় অনুসার বিহার 8 বাজে মতদান শুরু হয়েছে এই চূড়ান্ত বর্তমান রাষ্ট্রপতি লুইজ ইজা ইনাসিও র সিনেট ফ্লাউরিয়া বোলসোনারো পরাচনকি তার 7% আগ্রহে রেখা ছেন 4 বছর আগে যে বোলসোনারো